0: למה לקוף בהוט?
1: למה?
2: דיווהי FM, נועה דיהי אקם מגהרס. דיווהינג המוניפו יפילו את דינומוגה, אבא דויס.
3: הימה בהין רכה תירבום.
4: הימה בהי וקסין דרדוס המקורום.
3: סאבון לגן עדדובום.
4: কেসা কিবি আলারনামা আঙ্গায়ার নেফে নিওয়া করু
3: হিমবিহিগে এভস আলামাতেন হুরনামা মাস্ক এলুম
4: আদি হিমবিহিগে আলামাতেন হুরনামা একহেরিবুম
3: হিমবিহিগে আলামাতে ফেনিজনামা লাসনু করবা সিহি ফরওয়া হোদবা
0: লাভাইং আডু হালম বেনুনতা
5: তুজে লাগে না নজরিয়া
6: লোপিওয়া ফরাতাকা নুয়াতে একুরিয়াকা লাভাইং হাস কলম বেনুনতা
7: কুরিয়া গেন্দা এহুন তেনি গে হোন শোগা কম মে হুন তেরে কব বাবরম গে ফুরসত
8: হানু আরু গে রালুম দেহি তফিনি খং লিবিচে
0: এহুন তেরিং গে হোবো
1: কম মে দোহে গে সেন্দনু দিহে জহায়র হামা একনি নু দিহে একম মেগাহার্টস দিবে এফএম
9: ko bata ka aitchi ada lasveje
10: ah ada lasveje fu him hingina hinga badive hefe mangana nikon show eto bala
11: lunch break
0: kukuru honi rufiyawa komme duhege menduru eke jahairu
7: nuwadi heke megahertz divehi fm
2: divehi fm নুয়াদি হে কে মেগাহার্টস দিবেঙ্গ মুনিফু হে ফিলওয়া দিনুমুগা আবদুস
12: মিলাম হালাতিফ লাম

ক্যাটারেক্ট অপারেশন মে অপারেশন করবেনি ললুগে তেরেগা অফেদে হুদুকুলাগে ফেনেদ্দমা বেরন্নেরগে গাফিকে বিদাণওয়া গতগা মে অপারেশন করবেনি এফেং মা ওলানোন্নমা আদি রঙ্গলা ফেঙ্গারা হামজেহেমবানে মিজমানুগে ডক্টর মেস ক্যাটারেক্ট অপারেশন করবানি অপারেশন করবা হিসাব ললুগে ফেনু ফুসম গাফিকে বিদাণওয়া গতগা অপারেশন করবে লোনু অনিল দো ফতিগণকুম খানবন্নন জেনে মিগতং আমল করনি অপারেশন গে তেরেগা লো হরকা কুরিয়া নদিনমা নালা অপারেশন হাসিগণ্ডু রীতি কুরমট্টক নোত নল কুরমট্টক লোলা নেফত দৈত্যং অপারেশন কুরম ফেসি ফুরতম বেকি মুস্তিম জহরাবি ডক্টর মিকম গা নসিহত দেবম বিদাল ফনে অপারেশন কুরন জেহেগে ফুরতম কুরহ ফাহাগ কুরন অপারেশন কুরবে তম ফেহমট্টক বেনু কুরান খাস বাবতকে তিনোস্তকক রোদিতকে এনা ফাহাগ কুরবে বন্ডগে অপারেশন তক আফরাতকুম ফেহম জহরাবি বিদাল ফবে জহরাবিগে ফতুগা লো রীতি কুরমট্টক কুরবে বরগ্গিন অপারেশন তা শরহ কোদ্দে বাফবে মি ফতুগে 32 চ্যাপ্টারগা দেপ্পিল তেদুকুম হলিবর রীতি কো বেহট্টমট্টক কুরবে অপারেশন ইগে বাহক বয়ান কুরম বাফবে বেসরিকমগে তারিখগা মি ফদ ফুরতম অপারেশন দৈত্ত তেদ বেহট্টমট্টক এনা বেনু কুরবি রান রজ্জে মুনাই কো কশিগণ্ডু বিন্দাগেন দিউমুন এ কশিতং হেফেহট্টমট্টক মিজমানুগা বেস বেনু কুরবেনি মি ফদ রজ্জে ವೆಟ್ಟೆ ನೋತ ಉಫುರಾಲವೆ ವರ್ಗ ದತುಗೆ ಬದಲುಗ ದತೆ ಜಹಮಗ ಮಸಕ್ಕತಕಿ ವೆಸ್ ಮುಸ್ತಿಮ ಫುರತಮ ಫಾರ ಕೊರಂ ಫಶಿಕಮೆ ಜಹರಾವಿ ಮಿಕಮಟ್ಟಕ ಬೇನು ಕೊರಬ್ವಾ ಫನಿ ಗೆರಿ ಕಟ್ಟೆ ಹಂಗುರಾಮಾಗ ನೇಫೆ ನೋತ ಕಂಫೆ ನೆತಿಗಿಂದ ಮೀಹುನ್ನ ನೇಫತ ಕಂಫೆ ಜಹಮಗ ಮಸಕ್ಕೆ ವೆಸ್ ಮುಸ್ತಿಮ ಕುಫಾವೆ ಫಿಗು ಫುಫತುಗ ಮಿಕಮ್ಗೆ ಹುಕುಮ ಉಲು ಕುರ್ಮ ಹಿನಾಗತುಮ್ಗ ಮಿಫದ ಗುಣವಂತಕ ಬೇಹೆಗೊತುಂ ಫಿಗು ಹೈಲ್ಮರಿ ವಾಹಕ ಫುಲ್ದಕ್ಕಾಫವೆ

0: নদীয়া 1 মেগাহার্টজ তিবে এফএম মং কেনেস তেমু মিদানি হিমেং ইয়তির আফ শোয়া একিগা আড়কন্ড আশিদা বাতল করম মিদানি রিগ্রেট মি মলং অরমেনাল লিবিফা মেসেজ তা গেনেস তেমু দাইরু দেমতি দিবে এফএম গে হোয়াটসঅ্যাপ নাম্বার হাতে তিনে একে হাই নোয়ে ফহে নোয়ে কা লিবিফা মেসেজ অরমেন গে বিজি দিরুম গে তেরেগা ক্যারিক উলে মি উন্ন দিমাওয়া হিদ্দতিক ফেনুনু কাম গবিয়াস ফাহক ভি কাম গবিয়াস মা বড় কাম কা হাদা নু লেবে ফার আদে এনু ওগা তির পহেবিস বুনে নু দেবে ফার আদে মিফদা ওয়াহকে মে ফার মেতি
1: মি গে মাস্তকে কুরি আহরিং গে ওফি হুগে কুয়েরে কো ওয়ার দতি হালে গহুরি একং আহরিন ফাহক কুরুন নামাস এ ইহানা বেহে কামেন নু কামং হিতা একম এবে সামাল কামেন নু দে ফাহুং এগুনু এদুয়াস রেনে গেন্দিয়াই কেহা ওয়ারকং হাসবে নুতনবস্কান তাহমল কুরমুংকা আহরিংগে হিতংরা ওগা তেরিকমগে এমমে বাহে বুনেলবুনু নামাবেস এনে কেহা বড়ু হিংহম জেহমেলি বুনিস পায় এহা ফসেহং এবস বুনেলবেনে গোয়েন ওফা এহ নুহে দুনিমা মিহারবেস হিতাম কুরেবে
2: নদী 1 মেগাহার্টজ দিবে এফ এম আবাদুস এম মেগাত
0: মি এহুন তেরিয়া কি হিতুং বের কলি শুউর তাকাকি আরমিং এমমিং গে লো হুলুওয়ান দেন ফাদা হাগিগতে আরমিং ওয়াশা গেম ওয়া মি হুননা দন্না মি হুননা কুডাভিস হিংহম জেহুমে আদে এমি হুঙ্গে মোনা কুড়ু কুড়া হিনিতুম ফুমে কেনেস তেবে কালা কামে কল্লুমা কিভেস আমিল্লেভিস হাগিগতুক হিংহম জেহেনে কামে একমাকু ভায়ে ফাহারং আরমিংগে আমিল্লা কঙ্কমা হরে এহেম মিউঙ্গে কঙ্কমা আলা নুলেবে ফাহারবে সাদে মিকাহলা কামে মিফার দিমায়ে ফুমেতি ইনসানি গুড়ুন্তহ গড়মেনা পায়ে ফাহার পেনুম বনি হামে কেনি কুড়ু কুড়া ওয়াগুতু কোলে হামদর্দিগে মেসেজ এহেনু মিহাইন সাবং আনিকাভি সামা ইতুরু লাভে মিগেনেস তেনি উমিদ কুরং আরমেনগে একুয়েরিনং মিগেনেস তে লাভে আমিস কমিসারিকে হিংহম জোমেলি পেনে কামা
3: ই

ভাষায় আখেরের দোয়া ইমাবে এউরেন নাং আল্লাহ দেব্বি থাকেতিং এউরেন হে দেখুন উলুন নামা এউরেঙ্গে মাচ্চং অতি খুঙ্কামে হেয়ে এউরেঙ্গে খান্তা মলা দেন ওড়িগেম বা খালাঙ্গে খামগা আল্লাহ ওড়িগেম বে।

ফাহে তিমান রাসকালাঙ্গে খম্বে উম্মাথা কং হেকিয়ারিয়াকু এ বাহি এওরেঙ্গে মচ্চং হেকিউ মাট্টাকা এ উম্মাথেগ্গে নবীয়কু গেন্নবা আদি মিবা মিহুঙ্গে মচ্চং হেকিবেরিয়েগ্গে গতুগা তিমান রাসকালাঙ্গে কালেগ ফানু গেন্নবা হিঁদু কাফিরুঙ্গে হাল কোম্ফাদ তোয়ে।

0: දිවෙහ FM දිවෙහි නායකු නුවදිහ එක මෙගහර්ට්ස්
1: ইহতিরামু আদা কুরাশে ইহতিরামু লিবেনেয়ে ইহতিরামা হেও এদুনদিবি হিং উফাভেরিবানেয়ে ইহতিরামু আদা কুরুমাকি হেও হিতুম মাকং হিতা ইহতিরামা গদরুদি উনি নুকুরামে বুনেবে
2: ইহতিরাম কুরাবা ইহতিরাম হোদদাবা

ইব্রাহিম হামদিয়াকি মারুমাতির আদি হিতুগে ফুম্মিনং আসর কুরুয়া ফদ লাওয়া কিউমুগা কুলাদান ফান্নানে এনা কিয়াফওয়া কিনে লাওয়াতাকি ফহুগে কুলাদান লাওয়া কিউন তেরিং জিলতাগে ফান্নানুন কাওয়া কোন আলুং কিয়াফওয়া লাওয়াতাকে এগতুং হিতারুং মি লাওয়াবানি মিরাকে আডুং এহুন তেরিন না হামে গেনিস্তিফা মিরা মোহাম্মদ মাজিদ কাওয়া কোফওয়া মি ভার্জন কি দিবেহিংগে মেদুগা বড় মকবুল কামেন হোতাফওয়া আসরগদা হিগ্যাম হুশা হেলুমে

কারণ আর্জুন নাকি নামাজ থেকে নদীয়া ফসবান আহার নুকুই রাকেশ রোশন ডাইরেক্ট কো প্রডিউস কো ফওয়া এম এ মশহুর এ ফিল্ম মি আই লি লোয়পা বাতাল হিফুমা আদি রুহানি কান্ত তাকে হিমেনে ফিল্মে মি ফিল্মুগা ম্যাগান্ড রোল কামাবা কারণ আদি আর্জুন গে রোল ফেনকেন্দানি বলিউড গে দেতারিং কামাবা শাহরুখ খান আদি সলমান খান কাজল রাহি অমরীশ পুরি গে ইতরুং মমতা কুলকার্ণী বেস মি ফিল্ম ফেনগেন্দে মুজকো রানাজি মাফ করনা মি লভ্যাম বেস ফেনগেন্দানি মমতা

0: মুন্না কবা কি হিনাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না রাঙ্গাল কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়ামেকে দাক্কা আফুন আতা
2: মুন্না তি হে বরকো হেন্না হিন কমেন নে আফুন তি কাং কোলান না
1: তি কো দুন হাউদা হাই রাঙ্গালায়ে তিহেন মুন্না এ কহি আহ হাল বলা ফে মুন্না সকাং কাং কো দেন না হে দি মুন্না ওয়ারা উপাওয়ে

0: ইমামে সালেহ আমলতে কুলামি হু এতাঙ্গে দশম ফেঙ্কোরতং হিঙ্গা হিঙ্গা হুন্ন স্বর্গে তকক তিমন রসকলাঙ্গে এওরেম বদ্ধবা হু সীমে এ স্বর্গে তকুগা এওরেং আবদ্ধ দেমিতি বেনিবি গতুগে এতাঙ্গা এওরেন তাহিরু কুরব্বাফাওয়া আম্বিন্থকেবে আদি হিয়া দেনিবি হিয়লক তিমন রসকলাঙ্গে এওরেম বদ্ধবা হু সীমে
1: দিবে এফএম নদী হেকে মেগাহার্টজ।